কৌই অবহেম সে সত কৌই নামে ফিউত এ আফসোসিন ও এন থে সে ভেও ফাইতেব না ও নে বোলেন খিত এতিহাব এতি কুমেনি খেন ও